সবেদি দ্রম গেছে তম দ্রম গেছে ওতে বেদি গে খালাস কি দিন থাক থাক রাই না এক মিঞ্চি ফিন দিয়ে না দিন মেনে ফাদার রেডিও চাঁদে ক্লার ইকি ইঞ্জিন কাবিন টেকনিক ইন দি সাং বে করো ye resident tan inde jimta roje injere do ari kina technicien centre meter gredi ing sini ba hal ne ne na ge da fi micro ndi ashta bakar musa koro wate won ne ndin kuma ni mai ci de inshallah yin wuya e jumadi yakukal kalkar ci tiya kila fungin assalamu alaikum.